নাগা স্টেশন জঙ্গা আকাশবাণী শিলং নিপটং বিয়ংবাদ কি খুবর কি বদংসা উমন্ত্রী রংবাদ নরেন্দ্র মোদি উলয় রো ইয়কি আর্তলি কি লুম্পং এলাকায় ফুটবল হাইকি শিলং কা নাগাল্যান্ড কাতা কা নাগাল্যান্ড বেবি লিগ বাট কা নাগাল্যান্ড উইমেন

খুব বেশি বোন এবার ফেলম তেই কাজবানী স্টুডিও ডেডিকেট এফি না রুট না স্টুডিও জুই ডেডিকেট এফি এরকম জুগ ম খুব বেশি বোন এফি নাই কল বারা ফেলম ওকে তো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ গ্রেট ডে হ্যাড।

0: Menu la sedang ban seng ya kan dek kam.
1: Ya kan ni kam email la sedang seng nado nado si tarik u akos kat kendai sepak kendai pusan. Kalau long mental la life pusan.
0: Life pusan. Oh.
1: Jeng saya email long perkhap na bentang ikhun ni la de bang im dan kam dan cama.
0: Oh. Tika long ke ikai ke bas ngau tenat banyak sengau kita ke kubur na pi. Dei tang nak kadau ba email jong pi i perkhap nak bentang jong pi kikhun. Tila poi ban seng ya kan dek kam. But mentala lai post nem mona do usnem kat kandai spa kandai pusan haki lai post nem bala ayat yang nega kam kajam sungu tu syai ba kadai kam ka bala ayat ha pila penya cha prai kini ka kam da ka jing seng ju imei pi ki kun pila yo ban nang pen he chu chu nega dai imei jong pi la seng ya kani ka kam na ka benta ban par khat ya pi kum ki kun ki ti ti i kong ban ya da ba de pi de i kun i ba ka no na kani ka long yeng long sam
2: kani ba khat do
0: pi de ba khat do ti ha ba phai cha ka leng jong pi ba de kum i kun ขัดดูมั้งแต่อีบาล่าชิมรู้ยังไงก็จู่เหี้ยกิจกรรมมั้งพี่ล่ะจู่ปุ่นเล็บติบิดกระปังแล้วนี่พี่ล่ะจู่ชิมยังไงก็หนูก็เทรนนิ่งหาเขาไปได้แบบยังไงก็จิงเตรียังไงก็คัม
2: เอ็มกุมบาล่าอีทุเรียกองเป็นทะเลนบาล่าดอนไลฟ์โฮสเนมแต่ทุกปัวงิชูคดคิบริวกิบาล่านั่งบาล่านั่งมันเตรียตุกิจกรรมไงแต่ตลายายตลายายคำยายปุ่มตัวปั้นนี่ล่ะลงไปยอดเทรนนิ่งนะตุยกันนี่คดีบาลาบาลาตบิดนักตุกกรรมตุกการลันชัดยี่ตุกจิงบามตันดอร์กันนี่คดีบาลานังดีบาลาตบิดอิตากันยี่วันเป็นชัด
0: โอ้ยเด็กขมุดอิตาอิละดีบาลานังพาบันเละกันนี่กันกรรมพี่คดีไปอินวันบันยารับไอพี่บันซิลดกระดอนนี่คุณหน
2: อโอ้ยนี่ซิลดกระดอน
0: โอ้ยตีฮัดุมันตายดังดอนนี่
2: เออมันตาอินดอนชูระทำบากิลาดอนปัดสดกิบาอีกไกมีกัน
0: โอ้ยกะกำกะละปูร์นาอิตาอีเวฮะอีเวปันบันปัญญาอยากกันเนกะกำกะจงพีมั้งอยากกันเนกะตันดูร์กะจงพีแต่เงี้ยสงวนตนัดคุณตาเกินขนังบากะกำกันบะเต็งอีเวฮะอีเวปันลาดาอีเวเอลายโยเอกเวกะกำกับมันอีเวปะเอลานังบูดเอกตะกะกำบัดกะกะละนังยะชะพรังนมรหดุไลโพสเนมฮีกะดุกันกะละยะตะกะมุดกะเตกะดุกันกะบละปาวฮากะละลงกะละไอกำนะกะมตาจงกิตากิบะวันบันยารับฮะกะเนกะกำเช็ดอันที่ปอตันดอร์จงพีมอแต่มันตั้งงันพายใช่อีกองบันตาฮัตุกันเอกรุกมเชดกระดังเดย์ไปหากตันดอร์กมบาพิลาสดังนาดูอุตอุสเนมขัดคันได้สปะคันได้พุสันเนพิลาปนดอนคำรุดักิเตียร์จงกันเอกจุกกับบันตา
1: พิลาปนดอนคำลังนมารเลงเล็บเป็ดยากยมว่าคำอีลาสุตมันเละดักินิกีนักินิกาตั้งดักตันดอร
0: ์แ
1: ต่มันตั้งงันเชดลังว่าดักินิกีเตรียมตั้งกุมกี่โอเวนนี่แหละเป็นคำลังกินนี่นะมันคำเบี้ยงกัน
0: โอ้ยถ้ากับเบดีเบดีกิตุกีบะซองยังกินกี่จึงบ้ามเนี่ยพี่ดังซองมีตะกี้ปลากรดนี่พี่ละเป็นดอนคำได้กี่เว็บได้กี่เจ็ดเตียร
1: ์นี่แหละเป็นคำลังซองปลากรดนี่ซองกิตุกี
0: ไ
1: ฟส์โพสเซลฟอร์กิ
0: โอ้ย
1: นี่แหละเป็นคำลังกันตะกี้ปลากรดกี่นี่แหละเป็นคำมัดมชินบันปันดาดกิตุกีบันตั้งมันทับตั้งยังละเอียดกี่กิตีดังมันเป็นด้านยิ่งเป็นกำลังเป็นมาชิน
0: กับกำจงพีกับบาคาลายะฉพรังงักว่าประเดี๋ยวมันเต็มกินมั้งกิจจิงบามอายุกิบาพีพิเศษหากันนี่กับตันดูร์กับจงพีนำมาบางแยกแกรนฉพรังกิจจิงบามกิจจิงดีแต่กิจจิงบามอายุกิบาพีพิเศษ
1: พิเศษกุ้งกีรูตีกิบอนกิป๊อปกิเก็กกิบิสกิตบุญจักกิบิสกิตตัวกิตากิปุรกิโอราธาพิเศษบุญเฮ้กิ
0: โอ้ยเดี๋ยวแบบพิเศษอีกนี่กิจิงบามดิชามแต่กิจิงเคล็ดและเนี่ยกิอินกริเดียนส์อายุแบบพี่พิจูปนันกรรมแต่กันนี่กิจิงเคลียร์กันลองนำตาจงพี่อีบันยาละ
2: อินกริเดียนส์เต้าด้วยมอยดา
0: หอย
2: มอยดากะแปลงกะกีกะไฟน์กิบวนกิบวนมาคิอินกริเดียนส์กิเบกิ้งโซดากิบวนมาคิอินกริเดียนส
0: ์หอย
2: อุ้มเงินเต้าด้วยมอยดา
0: หอยตรงอะไรอยู่ไอ้กิตากิจิงติบนะพี่ฮะก็บิดเด็บไอ้กินิกิจิงเคล็ดแบบพี่พิพินนนกรรมนะก็บรรดาบัญชีไอ้กินิกิจิงบามที่อันดับบ้าพี่ละเด็บบัญชีไอ้กินิกิจิงบามที่ฮักนู้ก็รู้ความประเดี๋ยวพี่พินยาเยาว์ยากินิกิจิงบามต้องการคลีชวามันตายไอ้กองบรรดาเล่น
1: นี่ดีดูกันงี้ปัญญาของตัวสกิเยาว์กันดองตัวกิดันบางชุบพะกิดันบางอิเล็ดดี
0: ถูกไห
1: มเป็นตากัน
0: แต่ฮักนู้กินุกิสกิเยาว์ประเดี๋ยวพี่จูเล็ดฮักนู้กิกิจายเยาว์กัน
1: แล้วน
0: ี่
1: berni sora ngibu kedukan hanyu mer
0: hoi ti haba pilek hakini kisngi yeu kamot pi tang hakisngi yeu mdei ba pibu dukan mo kamot pilek ra ikijing bam tang kitu kisngi yeu kamot cha mo kurwat mo pi plei tu amtan mo cha berni
1: kum semo kurwat ngi pha man kisngi
0: hoi
1: dai ngi lai la te tang sngi yeu
0: hoi ti na kali yang jong i banyada pat de na marba kata ka jing ya tho jing kom ban ta len kala long sheki babu ni kijaka chongka rikasi mo ki district of per per ma people ya tho man tan tena ka liang jong pi ban ya da tena lor ki ni kijing bam di sha ba pi di hadukan mo bat pepin ya sheki yo ba per ba per ti pi ju shi mi ki order ro la da ki don ki ba order se ya kino kino ki jing khawai la
2: oh ni shim ki jing khawai ki jing sang ki ni shim ki jing bam ka ki ba kwa ki customer ka
0: ho ho ho
2: ka ri ba kwan ki customer ta ni la advertise don uta don uta ni shim lot ki cakes ki birthday cakes ta ki jing bam ba don ka ma ji sang ha ying khawai ha ying ya briu ya ni shim lot
0: ho ti kum ki jing bam ba yu bi kam yu order ba
2: ki ba kham ye order ba ta kadan la la ka season dan ki por ya tho ta ki kham ya ba ki cakes ki biscuits ta la la ka season kan na ro ki ta ba la ya tho ta ki sa ki pastries ki patties ki chicken patties ki veg patties ai ru ngi chim order
0: ho ho
2: ta ki order ki customer ka
0: ho ho te lam ba jong ka jing ye tho jong phi ngi sung tho chai ba ha po ai ni ka tandur ha ki la don chi pun ma ha ki jai jing bam ladang asubu tanya kejing keli kom ne hang ne apo studio ro masong mang la yo i mar khamad e ta kejing ba mo ki ba phi phi la ya thu na mar bikla don bun jait ba bat ka wei ro long phi la pen ya yo kal kal mo te ngan phai biang man ta sha i kong bentalin na lor ka ne ka dukan ka ba don apo mau kreya mo sha ki nu de ki shnong le si phi la pen ya ri ka ne ka kam na lor jong ki tu ki ba phi phi la ya thu ro man tan man la ya ki singi yo
1: ki dukan ki bang ibu dang ibu tang ha nyumer ba hayudu hayudu atli mun ki dukan ba ha nyumer
0: Tuna kalian jong I banyak dapat deh. Tapi don baik tang hang teh apa mau kerja ban pen ya je kini kijing bam kijing di kiba pipi cerita kene ketendur. Ni piru pidang don sakiwei kiwei kijaka kiba pipi julai ban di je kini kijing bam la ni pen ya yo kini kijing bam kan.
2: Rumah rumah lelam tak kena yo.
0: Hoi.
2: Kum yo sora unsning.
0: Hoi.
2: Berni kumut lisen cerita yo eh tengi dang hablet hablet beti kisi yo kan.
0: Hoi.
2: Tengi lej as tu kan kita customer kita don lupa as tu.
0: Hoi. Kalau don lupa kejeng ya keren bak gitu kita don sya gitu.
2: Oh ni don dapat dukan atau hayo.
0: Pi baru armon. Pi don hak kena kaju kajat kam. Bat pi juya late ruk keleng keleng ki jaka nak kembataban. Ya tu sya kibriu. Ya kakam ke papi pitrai mo te kiru kila tim kila bena sapang kan kakam ke jompi bat kila dio iru dak ke jompi khamat ya kita ki jingbam ki papi pishet apo kini ki jaka syet jingbam ki jompi kene ka tendur te nakaliang jong I banyada haba pi pile chekini ki jaka ban penpo yini ki jingbam kuma pi pila batai mentan sya po umsning sya soraru pile kumba laisin si te yo mo hakitu ki jaka pila don hila kedukan ne pidang a sya ki weipat ban penya yo hin ki jingbam ki jongpi
2: kalau nak kedukan kamu ngilat hak sengi yo bagian kuma sora ngilat hak sengi yo sora umsning ngilat ke yo umsning berni ngilat ke yo berni dah tu hak yo ngilat don nak kedukan kan
0: kuma kedukan la jong
2: kedukan kedukan la jong
0: Tikanu kalong ka ba sengok men matip ya kata ka jingkiu sa prang jong ka kam ka jong pi. Kala kan tiu si ya kata ka yuak ka kuat ka jong pi kum ka yin ka sem mo. Ngan pai man ta siya I kong bentalin. Kat kum ka jingi siyem ka jong pi. Namar bakani ka kam kala yaj. Na uwe usnem si uwe pat. Haduk bala kuat haduk lai pung snem. Tikat kum ka jingi siyem ka jong pi. Haduk kat nu ka ni ka kam. Kala kan tiu ya ka yuak ka kuat jong pi kan.
1: Kala irap pun kan namar mentang. Cikam ngilit belang. Ngilit. Terus way ngila ayo bantrai ngini kam. Mat kam tam kala airap ya gitu ki bahaya masam ki bantan kam. Nga ayo man pun rung lang to bantrai. Bahaya masam mat kumcu ba senang mataro.
0: Di kumbakat nungut I eki nung irap pila bu.
1: Ki nung irap mentan namar ba ngila bu lo kacong-kacong tendur kumtu. Mene ngidon kumne ngila ibu kacong-kacong. Kway kway tendur ngidon kumtu kumbashi pungut kat armut.
0: Hoi.
1: Dang la don ateli la teli tendor.
0: Hoi.
1: Kumara kenlang woro khata kuma laipo san ngi ai la don kinon trai.
0: Tang ha ka tendor ka jong phi.
1: Ha ka tendor la teli rong ngi la ka jong jong kwai kwai la don kum tu shi ko khar angot ki yong trai. Ta dang kenlang plus bro la teli tendor.
0: Hoi.
1: La don laipo san ngot kinon trai.
0: Kinon trai. Ti hapa perkat I kita ki brio ki bayu akam na kane ka tendor ka jong phi. Kumar ka long ka jong mentoi ka bakhrao ka jong kerku na kam ta jong phi. Ti phi ru phi omat ya kita ka jong kerku lang ba jong ka kam ka jong ka jong phi. Nam ta ka yin ka sem. Bat ka long ka jong kerku na ka menta jong kita ki ba wan mani arab ya phi. Kalat ka mai ka long na ka menta baro ar liang mo.
1: Long mirak liang tamo.
0: Hoi, hoi. Na kaliang jong I banya dapat de hakane ka tendur ka bala seng hi imei na do mushwa mo po mau kreya kumbaka nongot I eki nong yarap hibu khat argot plus sakitu lai posan ngut kemlai athu ikong bentalin tang nak kam baseng i mei jong phi mo kala tam yaki sau phongot kala long ka jing ai kam jing ai jam yaki tu ki briu ki badon chakatu ka thain mo te phi bu ki nong ne rap kam ki nong trei tang ki kanthai ni ki shin rang ru ki don lang
2: ki ba song dukan ni bu kanthai
0: hoi
2: te ki ba trei shat jing bam tik shin rang
0: hoi te na ka liang i bentalin
1: Tengah buat lang, buat senang pun saya tama. Kamun senang nama kerakam, tak kam kia kam suk senang.
0: Hoi, kau buat layok, buat petelun lang ya kerakam mo. Kau buat kam sting, kau buat yok kia kentai, kau buat kam kia kia yok kia orang bah mo. Tiada kalian jong i banyada, kumbala ya tu ikong bentalin mentamo. Kia orang bah arukidon, kia kentai arukidon. Pi kau buat kuan kadu jong kaya mo. Hatu pi petelun ya kene kerakam. Tang mapi marway ni nak kalian jom kajian kain ni pinang don sa inu inu ipara la ni macam pi bedon lah ni kajuk ka tendur kajong pi.
2: Minta la don lay teri tendur.
0: Oh.
2: Kajong kompenta jong tu iwe bat kajong ngah kaba day ba bu imai kan.
0: Oh.
2: Kajong ngah kaba kumut ngapet bet mangan pentulan bet mangan.
0: Oh.
2: Kajong i pet bet i.
0: Kumut napa yang jong pi lay ngut kumut la kajong kajong.
2: La kajong kajong.
0: Oh.
2: Kajer teng teng ay kumjuk.
0: Pi ay kajer teng bet kumjuk la kau wajri bakery day. Oh. Te imai jong pi ilong bestat haduk kata kata. Te pi ki kun bila la banyang hala ki jong ki kijat mo. Te kermen baka pateng bandang wan ru kan long hi kum ju. Bat kani ka kam ka ba pi piatre kan lang her pateng mo. Ha ki kun ki kiti ki jong pi ru. Te haba piatre kani ka kam hadu ka ne piatre si tom. Bat kala long ru ka kam ka bala. Penhe ye ka kamai ka kaji ka jong pi kum ka yeng ka sem. Te nakaliang jong i bentalin mo. Namar ba pi de i bakam he mo. Te hatu pila yo. Pdeang ya kanu kanu ka jing kersian nakaliang jong ka sorkar. Lang ba kinu kinu ki skim.
1: Ayo ka PMHP skim. Hau aracar ka pra.
0: Hoi.
1: Ayo naka nakadi.
0: Hoi. Te ki jing metoy ki ba pi yo nakani ka skim. Pila miya tu ka tu ka ni ka ba pi kan ma.
1: Jing metoy ngayi ba ngayo nakani ka skim. Kaman kong ngayo ngayo ka jing rap naka subsidi.
0: Hoi.
1: Kalau nggak sih mengalun itu mah, jika bangun siulut kamu layar apa kan gitu ke subsidi. Kalau nggak cuma itu kan yang ini.
0: Di lembah jangan dekat ski baru kamu kalau alung ke kencing rap ke bakrau nak kita jump pi. Pila iyo benrap ru ha kau bila kita kencing siul kita luan mah. Kalau alung ke ika ika ba semua tenat banyo ikan ika kubur nama ba pila aseng hi ikan ika kam lembah imei jump pi. Ba nang ta pada nak kalian jump ke sorkaru pila iyo ya kencing rap mah. Di nak kalian jump i banyak dapat deh atau piru pila juga ski me.
2: Mengatakan pada uski mera.
0: Toh, ngabu ika jengkermen banangan di sekemat kekam jengpi kala ya ceprang ti lesi pindang dot kami kita kiski mu pindang lak ban lemo. Pindang lak ban apply. Ti kijing mentoy ke bapi piyo nak ni kiskim kembali iban talin i lak ya tu mo. Pila yo ika ni kiskim, pila yo ban penhe cucu ika ni kekam. Ti haba pai pada esha kene kijing yo pedang ya kanu kanu ka award ane kata ka khusnam. Hatu pila banyak tu enga pila yo teng ya kanu kanu ka khusnam.
1: Lak yo nampok hadi, lak yo ika ni ka award jengka. Winner third prize best PMEGP entrepreneur in the state of Meghalaya.
0: Kamu kata ika award kepala hajrong bahagian. Dai, ni kermen bana kali yang jong ibannya daru le si haki weki por ki banwan. Pin yo ikane ke juk ka uat ke bai hemben ila. Tin lenti ya pi ikane ke kam ti ke khusna ro tre ka tang ap ya pi rukum jo. Mo, ti tong shua pengin penkut atat ikane ka program. Ke kidon ni em kinu kinu ki jing e pat de ki ba pi pi akan do ha ban penya syapra ikane ka kam tong kwa ban keli shua i komen talin.
1: Kidon ni ki jing e wa hamla stang ikane kunu kam ta kam ta ma kene kam chungi ka ban kong ka
0: Ho.
1: Ko umi dang jencar ko umi seteng ke um kam biang ban ngil minta ko um shuthit ban
0: ho
1: anta sakala kala se ban minta ngil set de ka na ka oven
0: ho
1: talib kala ucing ba mudu da thang na ka bakna ra ka chner tor mun la anang kesan kan na chner tor ta ka bam
0: ho
1: bam phniang ta mun ka hisem ngan ton kan sing a ko ma kita
0: ho tena kali yang jong i banira
2: katai kan kala bat ka mar ko ngi hab shuthit
0: ho
2: hat tenur dan kamba ko om kami ni ko dai ko om ban pen khu ban kle ban ta kan kami ni ko dai ko om ta ta ngi ko jing e
0: hoi
2: ya phu thiet ko om
0: hoi te wat hap deng jong kita ki jing e ru han rei phi phi ya cha phang ba ke ni ka kam kam don ka jing kan ran dien han rei ka dukan ka ya ba mo na ko wi ka por sha ka wi pan te nge bu hi ka jing ker men ba ki ni ki jing e ki ba phi phi ma lang ba ka om bat ka lai mo kom ba phi phi ong phi sa lai hi ka wi ka sngi na mar ba kat banang ya ki por le se ki ta pa ro ki nang bit ki nang bia ka du e ka khu bo jing ka tu jong phi ya ki wei pat ki para kan thai le se ko ma ka por ban ta ki excite ban ya wat kam wat jam mo te na ka liang jong phi phi don khu bo ayo na ka ba ta jong ki pha chamata che ihmen mo kong bentalen
1: man kong e ta ngainu kan yu blai na marla elam ling ba imei betel tieni kan ka kam
0: ho
1: mat kan tu la mi ki prak thai bangen yang ngal chong ki chat ben stang na kinu kinu ki kam ki ba de ki kam na chong la langi trei kinu kinu ka kam ha bangi trei sitam ni yo hi kan ki usa u baba
0: ho te na galeng jo ibat ni ra ka khubo nam ta ki wei pat ki kan thai
2: ka ta kan kum ki kan thai kum ka generation man ta la mun ni la longum ba ya compete ni la longum ba ni de ken bun sngo ba ni de ki kan thai ni ma ha bangi don ka thong ni la ba pan kong ga de ka ching trei sitam
0: ho
2: ka ching trei sitam la dangi trei sitam ni yo ba bin ka ju yo so ba thiang
0: ho ni ker men ba ki de ki kan tien ai ma sim jong pi ya ki para kan thai ken long ki jing man toi na ka ba jong ki baki rukin simle megane ke sinjam habaki sim ya kanu kanu ka kam ka baki ki trei kim deiban du jing karmen mo te ladadon ki jing eru ki deiban tur be shakmat tolong ba jong kini ki kentien ai ma sim jong phi baro or ngot ya ki paralok no sengap ki sengap ki kanika program kan long ka nuksa na ka jong ki ru balada ki don ki jing tumu ban trei kanu kanu ka kam kim deiban kan randien rekin tur be shakmat ki jing e te hangno hono ru don be ki jing e mo han rei lada ki trei shitom pa de uso jong ka jing job kin yu i ko wi ka sngi mat ka ta ka thong jong ki ru kan urlong mo ti khu blei sai sen pat e phi baro arngot I kong bentalin ber I kong banya da watri na kam ta kini kjing pelai por ke jong phi banya don merta bang ya kani ka program ngila yo banya kren bat phi ngila yo ban lum shibun ha ke jing tip na phi bat ba kani ka khubor jong kani ka kam ka jam ka pa phi phi trei ta ka pa phi bu ya kani ka jaka shet jing bam kani ka tendur mo te kan long ru ka khubor na ta jong ki wei pan kila ban shim ya kani ka sen jam bat kila ru ban trei ya kanu kanu ka kam mar ba ki ken thei ki telat ha ka bor met re ha ka jing mot ha ka jing perkhan bat ha ka kam ki ken thei mata kila ya cha prang ti ku blai shi buon sa shi sen pat nga kit bok kit ruya ba ki ne ki tendur ki ba phi phi la bu pla seng I mei tang ka wei ma chuan re la mi ha do lightly nga kermen ba nang ni sha khmat lei nang la ban pan mi shu shu shi buon ki ne ki dukan bat ba kan lo ru ka jing kermen nam ta ka pateng jo ki lo yeng lo sem jo phi ku blai shi buon sa shi sen
1: la shi buon ne phi ro
3: Paralok nong sngau pilai sngau mentanya tu kajinya kren hapdeng ikong bintalin wajri ringkat ba ikong banya dalin wajri ibala penya ikani ke program ikong ke khar sintio. Te paralok nong sngau hasyua bangin beteng syusyu ikani ke program jungi hakani ke step te tunginya sngap syua da kani kajing pembina. Ka akash bani shilong kanwa lam syapi ikin nong sngap ya ke live phone in program. Ayu ki doktor ki ong. Hakashitarik unaitung arja aprinrio, singi balang, kata nadu kapuar kandai lala ashpong minin minstem, hadu kapuar kandai lala asapong minin minstem, nidan ha studio ya I Dr. Frankie S. Yangshai, I neurologist, bat kapang gaba inpinshai kalong behind the mask, who heal the healers. Hakabaya day bat kajingrakhi yakan National Doctors Day arja aprinrio. Pila banyishan binta hakani ka program, da ka bapuan hao number, not lie in real sao, arkandai san ar not sao hinyo, but buo ya ki jingkali, I doctor in sa jubab ipi. Paralok nang sngap in bitangyan ka program, da ka ba sngap sa ika jingwai ka bala roay da I Adeline Konglam, ka ba ila ay kerteng, jingay na laiyan.

খুবরাংকো আকাশবাণী শিলনে খোখনা সোনাগতা মানিঙা রিভার ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিস ডাল নুংপো আর্বান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার ও ন্যাশনাল ইমিউনাইজেশন প্লাস পলিও ক্যাম্পেইন কো আবা ছিঙা তাহা উনিকে সেপন ডেপুটি কমিশনার ডক্টর অভিষেক সাইনি মা ফারাংকো বিসারাংনা পলিও কো খানচেনা গতা মোলাঙাহা ইয়া পলিও নি ড্রপকনি সামারা বিসারাংনা বিসারাংনা উনানে চি ওয়ামাংকো মুখাংচি সাবিসিওনি ছেলচাকে রাখিনা মানা ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিসার শ্রীমতি এ আর মারাক আর গোপন হেলথ অফিসারং বা প্রোগ্রাম বাকরাং ফাহা এনেকি ইয়া পলিও ক্যাম্পেইনি গতা ছালাতে উনাঙাহা ইয়া ক্যাম্পেইন কো ওয়াটানি মুকসোয়ানিয়ারা মেঘালয় আদক নি পলিও ফ্রি স্টেটাস বা গাদাংকো রাখিয়াংনা মুকসোঙা উন বাকসানা বিসারাংকো পলিও সাবিসিওনি ছিল ছাকে রাখি নাওয়া এনে আগানাঙাহা ইস খাসেল ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন খনাল জুন কলাচি তারিখ নি ইলেকশন কমিশন নি ইলেকট্রাল রোলো খাইঙ্গপা স্পেশাল ইনস্টেন্সিভ রিভিশন নি গতা জাগমক নোকানচিওনা রে রোয়ে নিয়াঙ্গিন ডেপুটি কমিশনার অভিলেশ বরনওয়াল নি ওয়েটানি গতা জুলাই খুলসকুঠারিকোনা সাক হাজালসা খুলকসা বুথ লেভেল অফিসারং গমক পোলিং স্টেশনরংনা রেরোয়েন বা সেলফ ইনমোরেশন ফর্মস কোস্টালাঙ্গেন ইয়া সোমেরাইনি গেসেপো মামং ডকুমেন্টস বা লেখা পাঞ্চারংকো নাংজাওয়া মতাম কেসরং ওসান এডিশনাল পেপার বা লেখারংকো নাংনাবা গনাং এনে উয়াতাহা ইয়া এসআরকো ডকিংানি মুকসোয়ানিরা ডিস্ট্রিক্টকনি খ্রাগপা ভোটাররংকো ইলেকট্রাল রোলো নাপাতনাওয়া আরো সিয়াঙ্গপা ভোটার বা ওয়ানদাকপারংকো ইলেকট্রাল রোলোনিকো রাগাল নাঙা মুকসোঙা এনে বারনওয়াল থালাতে ওনাঙাহা রেপাইঙ্গপা অক্টোবর জানে স্নি তারিখো থারি দাপকপা ইলেকট্রাল রোলকো ভারাকাংস খাগেন গচাম ক্যাবিনেট মিনিস্টার আর বিজেপি এমএলএ এ এল হেক ইনারলাইন পারমিট বা আই এল পি কোর আগাতানি বিদং আগানিঙন ইয়ান দাকপা রাকপা নিয়াম রাখো দোনা বা রা বা ওদে জলি মান্দে রাংনা আর গোপন বিয়াপ রাঙনি বিয়াপো নিনা রেবাইঙ্গপা রাংনা মামং নিকানি জানাগতা সা নিয়ামকো রাবানা নাঙ্গিন নে আগানাহাম ইয়া সিস্টেমকো রাবাইঙ্গন জলি মান্দে রাংনা আর সংরে বাগপা

নেকদেক আকাশবাণী শিলং কখুবর বান পুলেশ ফি দাই ইনেবাদা লিংড কিমাত বকং সানজং কখুবর প্লাইট ক সিবিএস ই ইয়াক ক্লাস টেন গভর্নমেন্টা নাক থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি উমিন্ত্রি রংবা কনরাড সংমা উপেট ব্যাং ইক জিংপিনকলা বললে দাকি অটোনমাস ডিস্ট্রিক কাউন্সিল নাক বিন্তা বান পিন ভাই ইয়াক সেনশার খাদার বাটকে জিং আই জিং শক্রি ইয় উপাইট বা কে ইস্ট খাসি হিলস কনসডং নো ইয়াক ইলেকটোরাল রোল ভেরিফিকেশন ড্রাইভ বেশিব নাই নডো লাইফো তরিক উজ্জিলিও বাট ইয়ার উবা এল হেক এম এল এ বন পিন্ত্রিকম ডাক আই এল পি কেবা পিডিয়াং সভায় কি নোয়ান চুঙো কাই কিরশান বন পিনরুং এক তেন খাসি হাক এইট শেডিউলড ডিম্যান্ড গাখুবর কেবা বিনিয়া উমিন্ত্রি রংবাদো নরেন্দ্র মোদি মিনতা গসনি উলয়াইবান হলোর কে জিংবুরম ইয়াক রীতি দোস্তোর বাইফেয়ার জংক প্রথে হাবায় সাম হলোর কে সংস্কৃত সুভা শ্রীতম হাকরিন সান সোশ্যাল মিডিয়া উ মোদি উল অং বাকে জিংবুরম ইয়াক রীতি দোস্তোর বাইফেয়ার জংক প্রথে কপিন রয় ইয়াক জিং সৌশনিয়া বাকে জিয়ে ত্রেলং হাপডেং কি ব্রিও বাট কপিন খ্লাইন ইয়াক জিং সৌথো বা মার্কেলিয়াং বাট কমিন সিম ইয়ালং শি পারা ক সেন্ট্রেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই মিনতা কসংি কলপিনমি ইয়াকি জিংথা হলোর ক থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি হাক জিংথো ক বোর্ড কল অং বাক ক্লাস টেন কব মিনতা কমডন কম্বন বোর্ড ইয়াক ল্যাঙ্গুয়েজ পলিসি কব থমাই কল অং রু বনা ক বিনতা কি ব্যাচ বা মিনতা কেব ডাং পুলে হাক ক্লাস সেভেন এইট বাট নাইন রু কিম দন কাম বললে ইয়াকে এক্সাম জংক বোর্ড হাক থার্ড ল্যাঙ্গুয়েজ হাবা কিল পয় হাক ক্লাস টেন ক সিবিএস ই কল অং শো শো বাকি খিন্না হাকি ক্লাস সেভেন এইট বাট নাইন কেবলা শাহ জেট লপাই কেবলা জেট লপাই ইয়া আর্তলি কি ফরেন ল্যাঙ্গুয়েজ অন শাহ বাকিন বিতেং ইয়াকি কাট বাকিন হাফ বন পুলে পাত কওয়ে কাকতেন ইন্ডিয়া ক বোর্ড কল অং বাকি কট কি স্লা বাট কি ওয়ে কি তিয়ার পুলে অন সপিন ইয় হাক পোর বালাবো ক ডিস্ট্রিক ইন্টেন্সিফাইড পলস পোলিও ইমুনাইজেশন প্রোগ্রাম কব লাইসনি কলসডং মিনতাগসনি হা নিউ হিল কমিউনিটি হল হা ওয়েস্ট জায়ান্ট হিলস খাটনৌতলি কি জাকা আই ডাই পোলিও লবো হাপো কলা থালবো আর্বান পিএচই পিএইচসি বোর্ড সদাক জিংলাইট রুং হামলা কিথলিউ ইয়ং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক ই সি এইচ মোমেন কল কিন্তু ইকি কিমে কি পা বন পিন টিকনা বাকি খিন্না হাপো ক সংসনম কর্তা কিল ইয় ইয়ক দাওয়াই পোলিও ডাকব বো জিমুট বা ওয়াট লাখি ইন্ডিয়া কল লংকরি কব লাইট নাক জিংপাং পোলিও হাউস নেম আর হাজার খাত সাও ক জিং পেট মর কদাং লংহি কব ডন কম ক ডিস্ট্রিক্ট মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ই ডক্টর মিসেস পি শিলা কি নং ত্রৈ কক কয় কিয়া বাট কি নং এলাম স্নং কিলে ডনলং হাগনিক প্রোগ্রাম